ਜਿਲਜ਼ਾ ਮਹਿਆਨਿਨ ਮਿਰਨ ਸਵਾ ਚਾਲ ਦਸ ਤੇਈ ਕੋਪਾ ਕਥੁ ਸੋਹੀ ਦਿਗਤਿ ਤੇਈ ਤੁਖਿਮੋ ਅਰਨ ਅਰਨ ਅਰਨ ਫਮੋਇ ਹਾਲ ਸਰ ਸਰ ਜ਼ੇ ਮੇ ਹਿਜੁ ਜ਼ਾਮ ਲੋ ਨੂ ਕਬੋਲ ਫਲ ਤੇ ਬੋਲੋ ਮੇ ਇਸਿ ਸੰ ਸਾਗੇ ਮੇ ਤੁ ਪ੍ਰਤ ਪੁਇ ਨਮ ਕੁੰਗਾ ਕਲੇ ਟੋਨ ਬੇ ਤੰਗ ਚ ਨੰ ਤੇਈ ਰਨ ਤੇ ওই ফুই নাম কুং ট্রন বে মে মে আহ জেল আমি তিও মাংল থে তুক চুত্যাং চুত্যাং ফুই নাম কুং ট্রন বে মে মে রাল কান তোল মো মরিস এলার খিয়াং তে হিয়ানি ngai thabe man se tu wahi pyar he ti last sinot mission choir sakai playlist ta dawe ke ula hanti la kan thu ve box si lo eng po chuni se next le tur chi kha ngoi renga zo o fm ngai thatu zong zong te tan ka lan fike abik takin sarvi kung te le sarking ite te tan chuan tuang taka ho turin mi sarje swal boi du sang na sang ber ka lan se ran ti a moris kaman lom tak em ni e lampang duty te hi kan nei fo thina tlong taka kan ho theinan te du sakna min ron thon clear te chin hi kan tan hian lo nuam ve wing wing zel chuan ming moi te hianin zwal boy itan ne itan le mexico fans te tan ming moi te mizo mexico boy ran tia mexico tan ani mo ming moi te chu hi zani sudar khatle san poni to nang zing mo dar khatle chan veya কচন রে কচন আনি খেল দোন তাত মেয়া এগে নং নি ইন বৌর কবহান সু চাক তেরেন এম বি কুং তে তেহেন মুহিল তো এম নি ও নার বর বর তোহে নি পি সি জি কে তেহেন রে চন রিয়া তো মেয়া ও এং পো নি সে হুন মিন রন মন পুয়া এস এম এস দু কিউ তক তক তে সুই লু তুক মে তে মিন রন থন তু জং জং তিন চুং খান লোম থু কন সে চান ইন হে কন সেগমেন্ট লান নুং বের গাই থাক নহু নলো নিলে তা আ হেমি জো হিয়ান জা দার কোয়ালিটি সান বেটং হিয়ান ইন ফেসবুক পেজ লমা খান ইন লাইভ প্রোগ্রাম খান নিলে ছৌদো নানি ছমো তা খান ইন ইন রন নান লে ঠেউ খা কান হান বে সে ইন ইচু তো চলি ইসে সাথ ইস খন্ড কি সবসে আখরি গীত হম সুনতে হ্যাঁ ইয়ে জো হম সুনে যা রে হ্যাঁ দোস্ত ইয়ে হোগা সিনোত মিশন কোয়ার কি ওর সে তেরি জে জে কর হে হে আমো এম এম এ সিনোত মিশন কোয়ার হো হিজাই থিয়াম কতিয়া গে পো লো দুবে তু সং সং তে তান খান ইন কান থান সকং গে ও চান জাই না এস এম এস মিরন থন তু সং সং তে তান খান সিয়াল লুতুকিন কথান সক চেওয়া মিলো গাই থু তে মাই মিয়া লভিন তো চেনি ইসি গীত কে সাথ আপ সবি সে মে অলবিদা লেতি হু আপ সুন রহে হ্যাঁ আকাশবাণী এফ এম জয় 100.7 আপকে সাথে আর জে জল বুই ইন সবাই ইন মংঠা মুতুই ফেক উলে